আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গ্রান ও কদরমন্দ আওরিদুন কো হাজির ইয়ামকারিন আয়াতুল্লাহ, তাসু আওরে রেডিও মানাট 80.4 করক দ তাজউদুল কুরআন প্রোগ্রাম সারা হাজির ইয়াম। লক সরঙ্গি চি তুসি তাপাত জে হর জুমা রাত ও জুমা পরজ পবান দিবি বজে না তর দু বজু পরে দাগা প্রোগ্রাম চি দাগা কিজি নোনন হ ইবতিদাউ খুলুদি তাজউদুল কুরআন প্রোগ্রাম পোতিরাওয়তে কারামে পাক সারা তিলাওয়তে কারামে পাক কে বুনন সূরাতুল ফজর চিদা গায়।